বাদশাহ পারি মরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবিরা তুর পটেল কে পুড়িয়া বাঁধি দে দিল তো চার কো পেখনা অন্ত খে কিছে সুনি দে ডরাওনি সুনি দে ডরাওনি যা জি বিচো যায়